মস্ত লাইয়ে উড়া লাল ছটিয়ে হয়ে কমান আলাকতে আইয়ে ফালতে বে পাইয়ে জিবে হিকার কমাইয়ে জি ও রে বুড়ু লিখে দর দিনা দি পাইয়ে মাতুরি সে হইয়ে।